0: দশমপাহ অনুতুনাই দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেবে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাভ পাসওয়ার্ড একাই
2: বেলাভ ওপবেতে কিনে আবে
3: লোকরাইয়ে পেরলিকরণ এনএলবি মেগা পাওয়ার দেবন্ত মেগা সুপিরি ট্যাগকত আমতরব রুপিয়াল কোটি এক পাওয়ার সুপিরি ট্যাগ সহ গ্র্যান্ড সুপিরি ট্যাগকত সুপিরি মোটর রতিয়া এনএলবি মেগা পাওয়ার ওবাত আদম মিলদিকান